আচ্ছা ভাই, কেন আছে সো কেয়ারফুলি? ওকে, আই এম ফুল হ্যাপি অ্যান্ড ফুল আচ্ছা ফ্যান, ইউ আর ফ্যান কিউট রশি খান। ওকে জি, ইউ জাহান মানানা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো স্যার, আমি দুমার আছে দাগা খেয়াল, ইউ জাহান মানানা।

0: চাচারোতা মেসেজ ওকরে চাচারোতা কল ওকরে চাকাল মে নকরো শামে কাল ডেট ড্রাইভ ওকরে জকে গানা চ টাইম কা মে দাদি নে টাইম রো সাসার তো ওরা সেরা ইও জাহান মানে না সদা সে খবর আ মনা দাশি উই তো সে বহুত তবিয়াত মেজাজ শান মিল গলে আগে মনে গোনা বে বাখশ না ও মাজরাত
1: যার
0: সও গো মন্ডি বে গানা টাইম কা মে سکا سا ایس ایم ایس سا ریسیپی تم رٹے ہمیشہ